প্রাণ বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिरा डॉक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নায়িকা সংবাদ, আগে হ্যাঁ নায়িকা সংবাদ মানে নায়িকাদের নিয়ে এরকম কিছু সংবাদ যেগুলো জানলে একদম তাক লেগে যেতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা কিছু নায়িকাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদের নিয়ে, যাদের সম্পর্কে এরকম বেশ কিছু কথা আছে যেগুলো শুনলে সিরিয়াসলি তাক লেগে যেতে হয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে থাকবে আপনার জন্য, যেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনো রকম প্ল্যানই ছিল না তার ফিল্মে আসার, কিন্তু হঠাৎ করেই ভাগ্যের ফেরে তিনি চলে আসেন ফিল্মে। আর তারপর তারপর তো পুরো ইতিহাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নায়িকা সংবাদকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে যার কথা বলছি তিনি আমাদের সবার প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড শ্রদ্ধার মহানায়িকা সুচিত্রা সেন। তার ফিল্মে আসার কোনো রকম কথাই ছিল না, ইনফ্যাক্ট কোনো রকম ইচ্ছাও ছিল না, তথাপি শ্বশুর এবং স্বামীর জোরাজোরিতে তিনি ফিল্মে আসেন। এবং তারপরে কী যে ব্যাপারটা হয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে বিভিন্ন নায়িকাদের নিয়ে, সেরকমই আরও একজনের কথা আপনাদেরকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের ফিল্মে এরকম কিছু নায়িকা আছেন যারা কিন্তু যদি ফিল্ম অ্যাক্টিংটা চুজ না করতেন তাহলেও অন্য কোনো না কোনো দিক থেকে স্বনামধন্য হয়ে যেতেন। যেমন একজন হচ্ছেন বৈজয়ন্তীমালা, তিনি এরকম অসাধারণ নৃত্যশিল্পী, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সার, যে তিনি যদি ফিল্মে নাও আসতেন তাহলে শুধুমাত্র ডান্সার হিসেবেও কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকতো। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানের .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল সশ্রদ্ধ প্রণাম। তো নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি

0: ওপারের কবিতা,
1: যদি হয় এপারের চিঠি।
0: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের।
2: কথায় কথায়
1: কথায় কথায় কথা হোক তোমারও,
0: কথা হোক

সাধারণত নায়িকাদের আপনি যদি কেরিয়ার গ্রাফ দেখেন, মোটামুটি 15-20 বছর পর্যন্ত তারা চুটিয়ে অ্যাক্টিং করেন। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন নায়িকা আছেন যারা কিনা খুব ছোট্ট সময়ের জন্য তাদের কেরিয়ার তৈরি করেছিলেন এবং একদম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মধুবালা, যিনি কিনা ওই গোটা বছর দশেক ইন্ডাস্ট্রিতে ছিলেন। তারপরে খুব কম বয়সেই তার মৃত্যু হয়, কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দরী অভিনেত্রী। সেরকমই আরও একজন হচ্ছেন দিব্যা ভারতী, যার খুব কম বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু এই যে কয়েকটি ফিল্ম তিনি করেছিলেন তাতেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নায়িকাদের নিয়ে। আপনাকে বলছি নায়িকা সংবাদ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

ফিল্মের নায়িকা বললেই বোঝায় গ্ল্যামার কুইন, অর্থাৎ তার সৌন্দর্যের ছটায় চারিদিক একদম উদ্ভাসিত হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কয়েকজন নায়িকা, যারা কিনা নিজেদের সৌন্দর্য নয়, নিজেদের প্রতিভার অভিনয় প্রতিভার দৌলতে সাফল্যের শিখরে উঠেছিলেন। যেমন ধরুন স্মিতা পাতিল, যেমন ধরুন শাবানা আজমি, এরকম আরও অনেক অভিনেত্রী আছেন, সুপ্রিয়া পাঠক, দীপ্তি নোবেল, যারা কিনা একদম নতুন ঘরানায় অভিনয় করে নতুনভাবে সিনেমার আকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নায়িকাদের নিয়ে। আপনাকে বলছিলাম নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

বাংলানে.কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.কম মন যখন এর উদ্দেশ্য।

ফেরিওবাংলা.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাৎ আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি। ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শেকারা চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য, সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কিছু

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

0: তোর পাশে।
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আড্ডা আজকে একটু অন্যরকম, আমাদের আড্ডা আজকে মেনু নিয়ে। আমরা সবাই জানি বিয়েবাড়ির পাতে যখন আমরা কী কী খাবো এরকম একটা ব্যাপার যখন আমরা মনে মনে ভাবছি, তখনই আমাদের সামনে একজন ক্যাটারারের মানুষ, সে কিন্তু আমাদের হাতে এসে একটা এরকম পিচবোর্ডের কার্ড আর তার মধ্যে সুন্দর সুসজ্জিতভাবে লেখা থাকে কী কী আছে আজকের এই সন্ধ্যা ভোজনে বা রাত্রি ভোজনে। আর সেটাই আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার হয়ে ওঠে এবং তখনই তত্তর করে আমরা সবাই মিলে সেই মেনুটাকে দেখে ফেলি এবং পরবর্তীতে অপেক্ষা করি, তাই তো? তো আজকের এই আড্ডা সেই মেনু নিয়ে। যে কোথাও যাবে না, জুড়ে থাকুন কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা মেনুর সঙ্গে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু নিয়ে।
1: তো আমাদের আড্ডা মেনু কেন, আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো একটা অন্যরকম মুহূর্ত তৈরি করে, মেনু কার্ডও কিন্তু ঠিক সেরকম একটা ব্যাপার। ভাবুন দিনের শেষে যখন আপনি ওই রেস্টুরেন্টে ডিনারের একটা ব্যাপার স্যাপার করেছেন, আর সেই ডিনারের ক্ষেত্রে লাস্টে আজকের এই খরচের হিসেবপাতির যে একটা ব্যাপার মিল ছিল সেইখানে কোথাও এসে একটুখানি চমকে যাওয়ার মতো, কারণ আপনি ভাবতে পারেননি আজকের এই মেনু কার্ডে এতটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। সেখানেই একটা মজার ব্যাপার হয়ে থাকে যে ভেবেছিলেন এক, হয়ে গেল আরেক, সেটাও কিন্তু মেনুর জন্যই সম্ভব। এবং কখনও কখনও এই মেনু কার্ডে কিন্তু মনে আনন্দও দেয়, কিন্তু আবার কখনও কখনও এই মেনু কার্ডই দুঃখ এনে দেয়। কীরকম দুঃখ না, আমার খুব মনে পড়ছে যে মেনু কার্ডের ব্যাপারটা হয়তো পকেটে সামান্য কিছু পয়সা আর মেনু কার্ডে অলরেডি চচ্চর করে বিলটা বাড়ছে একদম শেষ দোরগোড়ায় এসে দাঁড়িয়ে, আর তখনই কিন্তু মনটা একদম দুরু দুরু দুরু করছে যে আর কতটা, কারণ আমি জানি এই পর্যন্ত লিমিট আছে, এর বেশি হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু মানে ভাবতে হবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সেই দোরগোড়ায় দাঁড়িয়ে যদি হট করে স্টপ হয় ব্যাপারটা, তাহলে একরকম খুশির ব্যাপার হয়, আর যখন সেটা ক্রস করে যায় তখন যে ভয় এবং ভীতির একটা প্রভাব মুখের মধ্যে একটা স্পষ্টভাবে ছাপ ফুটে ওঠে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই অপরপক্ষ যদি বুঝে যায় যে ব্যাপারটা একটু অন্যদিকেই যাচ্ছে, কারণ লিস্টটা ক্রমশ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছবে, যখন তার মুখটা দেখে নেওয়া গেল যে ব্যাপারটা এইরকম পর্যায়ে যাচ্ছে, তখন নিজেকে একটু চেক করে ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া এবং কখনো কখনো বলা আমি তো আছি, কিংবা কখনো আবার চট করে না আজকের এটা খাবো না আজকে এইটা খাবো, একটা মোটা অঙ্কের জায়গা থেকে মেনু কার্ডের একটুখানি বেশ খানিকটা নিচে নেবে আরেকটা মেনুতে চোখ পড়ল সেইটাই, এবং বুঝে গেল যে আজকের ব্যাপারটা এই পর্যন্তই থাক। এখানেই হচ্ছে কোথাও মেনু কার্ড কখনো কখনো ভালোবাসা মিলিয়ে দেয়। আমাদের একটা জানি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চট পট ফিরে আসছি, জুড়ে থাকুন।

0: চাই কেমন বাধে।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
5: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together,
5: it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আলটা মেনু কার্ডকে সঙ্গে করে। তো মেনু কার্ডের ব্যাপারটা একটা আরেকটা মজাদার ব্যাপার, একদম শেষ দিকে বিয়েবাড়ির যারা এবার মেন যে বরযাত্রী এসছেন তারা এবার খাবেন, সেক্ষেত্রে আগে থেকে বেশ কয়েকটা ব্যাচ মেনু কার্ডটা অ্যালাউ করা হলো এবং মেনু কার্ডটা দেওয়া হলো, তারপর থেকে মেনু কার্ডটা আর দেওয়া হচ্ছে না। ব্যাপারটা কি? তাহলে কি বোঝা যাচ্ছে না মেনু কার্ডের বাইরে এদের নতুন কিছু স্পেশাল কিছু ব্যাপার? হতেই পারে। আবার এটাও ঠিক যে মেনু কার্ডে যা আছে তা হয়তো 50% উদাও হয়ে গেছে, আর সেই উদাও হয়ে যাওয়ার ক্ষেত্রে মেনু কার্ড স্টপ করা হয়েছে। কারণ মেনু কার্ড দেখালেই আপনার কিন্তু আসতেই পারে, ছোট হোক কিংবা বড়, সম্মানের খাতিরে বরযাত্রীকে উল্টোপাল্টা কিছু খাওয়ালে হবে না, তখন কিন্তু এই পুরো ব্যাপারটা বর্তাবে বছরের পর বছর, মানে জীবনের একটা ছোট্ট কোথাও ডাক থেকে থাকার মতো। তাই বুদ্ধি করে অফ করা হলো মেনু কার্ড, কারণ খাবারের পরিমাণ বেশ খানিকটা কমে গেছে এবং এমন একটি খাবার হয়তো উধাও হয়ে গেছে। ধরে নিন সেটা যদি মাটন হয়, বন্ধুয়ান কাণ্ডকে বেঁধে যাবে এবং হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই এই সব কিছুকে মাথায় রেখে বাবা মেনু কার্ডের ওপর কেসটা পুরো যাক, মেনু কার্ড সামলে নেবে সব ব্যাপারটা। সব শেষে যখন একসঙ্গে মিলে সবাই বসেছে তখনই বলা হলো যে কি ব্যাপার হট করে মেনু কার্ডটা বন্ধ হয়ে গেল, কয়েকজন খুব গুরুতর ব্যাপার, তখনই বলল যে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু শেষের পথে ছিল, তাই চাপ বাড়ত। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। এখন গান

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকে মেনুকার্ডের আড্ডা নিয়ে আমি সৌভিক। তো এমনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মেনু ব্যাপারটা জেনে নিয়ে তারপর কিন্তু বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেন। দেখলেন কোথাও একটা যদি ওই ননভেজ ব্যাপার থাকে তখন হয়তো অনেকেই ভিড় করছেন বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠানের, কিন্তু যখনই দেখছেন ব্যাপারটার মধ্যে ভেজের ব্যাপারটা বেশি তখন কিন্তু বেশ মনটাও কীরকম একটা ভিজে যাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই যেন কোথাও কোথাও মনে হয় দূর ও পরে যাওয়া যাবে, ওই তো খাওয়াবে, এই ব্যাপারটাও আছে। এবং আমার মনে হয় সব দিক থেকে ব্যাপারটাকে একটু ভাবা উচিত। এবং অনেক মানুষই আছি আমরা যারা নিজেরা খাওয়া দাওয়ার পরেও কিন্তু এই মেনু কার্ডের ওপর দোষারোপ তো চলেই, আর তারপর আরেকটা ব্যাপার চলে যে খাবারটা এরকম হলো, খাবারটা ওরকম হলো, কিছুতেই কারোর মন পাওয়া যায় না। না, এই ব্যাপারটায় আমাদের একটু কষ্ট আনতে হবে, কারণ সব ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পুরনো রীতিনীতির যে ব্যাপারটা, যে বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, একটুখানি ত্রুটি খোঁজার ইচ্ছে জারি থাকে, এটা বরং বন্ধ হলেই ভালো হয়। যে যেভাবে যত্ন করে যতটা পেরেছেন সেভাবেই আনন্দ করে বাকিরা সেই ব্যাপারটাকে সামলে নিতে হবে, এটাই আমাদের আগামী পথ চলা হোক। এবং একটা মানুষ তো আপনাকে ভালোবেসে আবদার করে তাকে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, হয়তো কোথাও ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির ব্যাপারটা আপনাকেও কিন্তুটা একটুখানি ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা রাখতে হবে। তবেই না বন্ধুত্ব, তবেই না সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু একদম শেষের দিকে, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা, এই সৌশেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, 4475039657 1 2 একটা ইমেল করছেন gmail@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের এই মেনু আড্ডা আপনাদের কেমন লাগলো, আর আপনার সঙ্গে জড়িয়ে থাকা মেনু এরকম কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সেটা এইরকম একটা শোতে পড়ে শোনাব। তো মেনু নিয়ে আড্ডা চলছে, এবং মেনু যেরকমই হোক না কেন, যেভাবেই ভাবা হোক না কেন, সব কিছুকে মানি নেওয়ার দায়িত্বটা আমাদের। আর প্রতিক্ষেত্রেই একটা ব্যাপার যেটা থাকে, ওই আত্মীয় স্বজনের ওপর কাছের লোকরাই নাকি বেশি বিট্রে করে, না এই কাছের লোকরা বেশি বিট্রে করে এই ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে, কারণ কাছের লোকরা আরও এই ব্যাপারটাকে পাশে সামলে নেওয়ার দায়িত্ব নিতে হবে। মেনু কার্ড যেমন খেতে বসে বাড়তি একটা তৃপ্তি মেটায়, এরপর এরপর এরপর, ঠিক সেরকমভাবে মেনু কার্ডে কিন্তু উপরের দিকে একটা জিনিস থাকে না, ওই অমুকের সঙ্গে তমুকের বিবাহ, তারই একটা এতে আজকের এই ব্যাপারটা, এটাও যেমন মিষ্টি মধুর ব্যাপার, সেই মেনুর ক্ষেত্রে আরেকটা মিষ্টি মধুর ব্যাপার হচ্ছে ওই যে আগে থেকে জেনে নেওয়া। হ্যাঁ, জেনে তো অবশ্যই নেব, এবং অবশ্যই যেখানে অপছন্দ থাকবে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব, আমি কম করে খাবো, কিন্তু কখনো যাব না এমনটা নয়, এটাই উচিত নয়, কারণ সে তার সাধ্যমতো ব্যাপারটাকে করেছেন। আপনার সেখানে হয়তো আপনি অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু সবাই তো সমান হতে পারে না, হাতের পাঁচটা আঙুলও সমান নয়, ঠিক সেরকমভাবে সবাই সব রকমভাবে সব দিক থেকে কোনো মানুষকেই খুশি করতে পারে না। এটাকে মেনে নিয়ে সবাই সকলের সঙ্গে আরও বেশি করে বেঁধে থাকুন, আর মেনু কার্ড দীর্ঘস্থায়ী হোক, যেন কোথাও ওই আমাদের বুফের চক্করে পড়ে সেই ব্যাপারটা যেন হারিয়ে না যায়, বুফেরও পাশে একটা করে মেনু কার্ড রাখা থাক, ছোট্ট পকেট সাইজ, কারণ বসে খাওয়ার রেওয়াজ তো প্রায় উঠে যাওয়ার মুখে, কিন্তু আমাদের জারি রাখতে হবে এই মেনু কার্ডের ব্যাপারটা। মেনু কার্ডের ওই একটা আমেজ শুরুর দিকে প্রথমেই দিয়ে দেওয়া কী কী আছে, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা ভালো লাগা থাকে, এই ভালো লাগাটা নিয়েই শেষ করবো আজকের এই আড্ডা। ভালো থাকবেন আর পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন, তাহলেই আগামী পথ আরও আরও আরও সুন্দর ও সচ্ছল হবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়, এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44750396571। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে, এটাও সত্যি। যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়। ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ বাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার্জ এরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

আমি তো স্বাধীন বা আমরা তো স্বাধীন, কিন্তু স্বাধীনতার মানেটা ঠিক কি, এই প্রশ্নটাই কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর সেই কথাটাই আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজ থেকে কিন্তু স্বাধীনতার শুরু হয়েছিল, মানে 1947 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 14th August স্বাধীন হয়েছিল পাকিস্তান। তার ঠিক পরের দিন অর্থাৎ আগামীকাল স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। তো এই যে স্বাধীনতা দিবসের প্রাককালে আমার ঠিক এই প্রশ্নটাই ছিল যে স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন, কিন্তু তার মধ্যে কিছু অ্যান্সার রীতিমতন চিন্তা করার অবকাশ জাগায়। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্বাধীনতার মানে ঠিক কি, স্বাধীনতা বলতে কি বোঝায়, কি করে বুঝবো যে আমি স্বাধীন, এই প্রশ্নটাই করেছিলাম কয়েকজনকে। তার মধ্যে কয়েকজন খুব ভালো ভালো অ্যান্সার দিয়েছে, তো সেরকমই কয়েকজনের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো একজন আমাকে অ্যান্সার যেটা দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার প্রভূত পরিমাণে অবকাশ জাগায়। তিনি বলেছেন যে স্বাধীনতার মানে হলো চিন্তা করার ক্ষমতা বা চিন্তা করার অধিকার। যে যা বলছে তার কথায় স্রোতে ভেসে না গিয়ে নিজের মতো চিন্তাভাবনা করার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতা। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কিছু কথা, এরকম কিছু উত্তর যারা আমাকে দিয়েছেন স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায় সেই প্রসঙ্গে। তো এরকমই আরও একজনের কথা এবং তার উত্তরের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এখন স্বাধীনভাবে চিন্তা করতে গেলে কি লাগে? অবশ্যই লাগে সঠিক চেতনা। আর সেই চেতনা কোত্থেকে আসে? সেটা আসে শিক্ষার মধ্যে দিয়ে। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে, স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাটাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে কয়েকজন খুব অন্য রকমের অ্যান্সার দিয়েছেন, তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এখন যে অ্যান্সারটির কথা শেয়ার করব সেটি হলো শিক্ষা। মানে আমাকে একজন বলেছেন যে স্বাধীনতার মানে হলো প্রকৃত শিক্ষা, তবে এটা কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এর সঙ্গে জড়িত আছে মরাল অর্থাৎ সামাজিক শিক্ষা, তার সঙ্গে নীতিবোধের শিক্ষা। এই সামগ্রিক শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা। তো রেডিও বাংলানেট .com-এ আজকে এই অ্যান্সারগুলো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: Chala chala chala chala, Isho Isho Isho, Krishna Rajao, Isho Isho Isho.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ।

স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই প্রশ্নটাই করেছিলাম কিন্তু কয়েকজনকে, এবং অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন। তার মধ্যে কিছু অ্যান্সার এরকম আছে যেগুলো প্রকৃতভাবে আমাদের ভাবনার অবকাশ খুলে দেয়। তো সেরকমই কয়েকজনের কথা, তাদের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। আর রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা। তো যে কথা বলবো এখন সেটা হচ্ছে বেসিক নিডস। একজন আমাকে ঠিক এই উত্তরটাই দিয়েছিলেন যে আমাদের কতগুলো বেসিক নিডস আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং তার সঙ্গে চিকিৎসা, এই চারটি হচ্ছে সাধারণ মানুষের বেসিক নিডস। এবং স্বাধীনতার মানে বলতে গেলে ঠিক এটাই, যখন কিনা আমরা এই বেসিক নিডসগুলো খুব সহজেই অ্যাভেল করতে পারবো। তো রেডিও বাংলানেট ডট কমে এই স্বাধীনতার মানে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে আরও একজনের কথা এবং তার অ্যান্সারের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি আপনার উত্তর না হয় তাহলে কি বলবেন? এখন প্রশ্নটা তো এটাই আসছে যে কোন বিষয়ে না, সেখানেই তো লুকিয়ে আছে আসল কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের অ্যান্সারের কথা। আমার প্রশ্নটা ছিল যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়। তো তার মধ্যে একজন আমাকে উত্তর দিয়েছেন যে না, অর্থাৎ যখন আপনি স্বাধীনভাবে কোনো কিছুকে না বলতে পারবেন যে আপনি এক্ষেত্রে অসম্মত, তখনই আপনি স্বাধীন। না হলে যদি আপনাকে সবসময় হ্যাঁই বলতে হয় তখন কিন্তু আপনার স্বাধীনতা নেই, তখন আপনি পরাধীন। সত্যি বলতে কি, এই অ্যান্সারটা কিন্তু আমার খুব পছন্দের একটি অ্যান্সার। তো রেডিও বাংলানেট.কমে আজকে এরকমই কয়েকজনের কথা এবং তাদের অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেখানে কি না তারা জানিয়েছেন যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি। তো কেমন লাগলো বলুন তো এই অ্যান্সারগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে আরও কিন্তু এরকম অ্যান্সার আছে যেখানে নতুন করে ভাবতে হয়েছিল আমাকে। উত্তরটা ছিল একটা প্রশ্নর প্রতি, স্বাধীনতার মানে ঠিক কি। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই যেটা জানাতে চাই সেটা হচ্ছে স্বাধীনতার দিনের যে সব কর্মসূচিগুলো সেগুলো আমরা সবাই প্রত্যেক বছর করে থাকি এবং তারপরে কিন্তু অর্থাৎ তার পরের দিনই আমরা ভুলে যাই। হয়তো অনেক সময় দেখতে পাই যে রাস্তার মধ্যে পড়ে আছে জাতীয় পতাকা এবং সেই জাতীয় পতাকা পড়ে আছে এবং সেটার কোনো ভ্রুক্ষেপও নেই। কিন্তু আজকে স্বাধীনতা ঠিক পরের দিন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা আড্ডা দেব যেগুলো আমাদের কাছে অনেকেরই অজানা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে স্বাধীনতার পরের দিন, অর্থাৎ স্বাধীনতা দিবসের পরের দিন, এবং যেই দিনটায় আমরা স্বাধীনতার কথা ইউজুয়ালি বলি না এবং মনেও করি না, কিন্তু যদি আমরা মনে করি সেই স্বাধীনতার সময়টা এবং যেই সময় স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী কতগুলো আন্দোলন করেছিল, কিভাবে আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে চিঠি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আগের দিনই আপনাদেরকে শোনাচ্ছিলাম বা গল্প করছিলাম যে স্বাধীনতা আন্দোলনের মধ্যে রেডিওর ভূমিকাটা কতটা জোরালো। ঠিক সেই রকমই আজকে চিঠির কথা বা চিঠি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই আন্দোলনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই শেয়ার করছি স্বাধীনতা আন্দোলন হয়েছিল বা স্বাধীনতার সময় চিঠি কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় যেসব আন্দোলনগুলো হয়েছিল এবং সেই আন্দোলনের রূপ যে এতটা স্ট্রংলি হয়েছিল তার পিছনে বা তার ফ্ল্যাশব্যাকে কিন্তু অনেক গোপনভাবে সেই আন্দোলনটাকে তৈরি করা হয়েছিল বা খুব সুন্দর করে সাজানো হতো প্লটগুলো এবং সেটা কিন্তু চিঠির মাধ্যমেই হতো। এক স্বাধীনতা সংগ্রামী ধরে নিলাম নেতাজি, এবং নেতাজি তার যে গোপন কার্যকলাপ স্বাধীনতা আন্দোলনের জন্য যেসব আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল তার পিছনের যেসব ভাবনা চিন্তা বা কোথায় পাঠানো হবে কীরকমভাবে কোন কোন লোক সেখানে মোতায়েন থাকবে সব কিছু কিন্তু চিঠির মাধ্যমে আদান প্রদান হতো।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গোপন ভাবে চিঠি তো আদান প্রদান হতো, এবং এক একটা চিঠি যদি এখন আমরা হাতে পাই সেগুলো যে আমাদের কাছে কতটা মূল্যবান, এবং কি বলবো কতটা গায়ে আমার অলরেডি কাটা দিচ্ছে, কারণ সেখান থেকে একটা যে স্বাধীনতা সংগ্রামের যেই সময় আন্দোলন করার জন্য যেসব বুদ্ধি বা যেসব কথোপকথন হতো সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী হতে পারবো। কিন্তু সেই কথাটাই বলতে বলতে যদি বলি যে চিঠি কিন্তু শুধুমাত্র গোপনভাবে ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, স্বাধীনতার পর কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে স্বাধীনতার যে খুশির খবরটা, আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই খবরটাও কিন্তু চিঠির মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ সেই সময় একমাত্র কমিউনিকেশন যদি কিছুর মাধ্যমে হতো সেটা অবশ্যই চিঠি, এবং তার থেকে যদি একটু ভালো বা একটু তাড়াতাড়ি কিছু হতো সেটা টেলিগ্রাম।

স্বাধীনতার কথা বললেই সবার আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বারবার উঠে আসে এবং নেতাজির কথা বলতে গেলেই নানা বিতর্ক শুরু হয়, আর সেই বিতর্কে আমি কখনোই যাব না। কিন্তু নেতাজি যেই সব কার্যকলাপ চালিয়েছিলেন বা যখন নেতাজি দেশ স্বাধীন হওয়ার পর দেশবাসীরা নেতাজিকে ভেবেছিলেন যে তিনি চলে গেছেন, কিন্তু আদৌ যে তিনি জাননি, সেই সব হদিশও কিন্তু কিছু গোপন চিঠির মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং সেটা আমরা দেশবাসী জুড়েই জানি। যদিও সেই সব কথা না বলে যদি বলি যে স্বাধীনতা সংগ্রামের জন্য বা স্বাধীনতা আন্দোলনের জন্য বা আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে চিঠির অবদান, তাহলে কিন্তু এটা অনস্বীকার্য। কারণ চিঠি ছাড়া এইসব গোপন আন্দোলনগুলো বা এই গোপন কার্যকলাপগুলো কিন্তু চালানো বা আন্দোলনের একটা সক্রিয় রূপ সেটা নেওয়া কখনোই সম্ভব হতো না। রেডিও বাংলানেট.কম এ আপনার কি মত? আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ জানাতে ভুলবেন।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকে গান মুসাফিরের আড্ডা সত্যি একটু অন্যরকম। তার কারণ হচ্ছে এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলোর মধ্যে আমরা কিন্তু মাঝে মধ্যে হতবাক হয়ে যাই, কিন্তু সেই হতবাক ব্যাপারটা আমরা যখন মনে মনে ভাবি তখন কিন্তু একটা জিনিস আমাদেরও মনে হয় যে সত্যি কি ব্যাপারটা সত্যি। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার, ধরুন কেউ আপনাকে ফলো করছে বা আপনাকে বেশ কিছুক্ষণ ধরে নজরে রাখছে, তার প্রতি আপনার একটা অদ্ভুতভাবে এই চোখটা কিন্তু চলে যাবে। কেউ যদি কখনো আপনাকে এক নাগাড়ে দেখে, হঠাৎই আপনারও মনে হবে কি ব্যাপার হচ্ছে, কেউ কি আপনাকে ফলো করছে। এটা আমাদের কোথাও না কোথাও একটা সিক্স সেন্স কাজ করে এবং হঠাৎ করেই তার দিকে চোখটা চলে যায়। কিন্তু কেন, বা এই ব্যাপারটা দেখছে, এই ব্যাপারটা তার মধ্যে কি কোনো রহস্য আছে, কোথায় কীভাবে, আমাদের আজকের একটা সেই নিয়ে। আমায় দেখছে কেন, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে হাজারো উত্তর। সঙ্গে থাকুন আজকের একটা সেই নিয়ে, একটু অন্যরকম কিন্তু সত্যি ভাবে। তো আপনার মনের সঙ্গেও এরকম কিন্তু ব্যাপার হচ্ছে কিনা শুনবো, আর এখন শুনবো গান, তারপর ফিরে এসে আবারও আমাদের আড্ডা জমে উঠবে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে। কিন্তু এখন ইয়েস গান।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল গানটা, আমায় দেখছে কেন। সত্যি এই আমায় দেখছে কেনর মধ্যে যদি কলেজ লাইফে বা কলেজের ওই সময়টায় যদি কেউ আপনাকে দেখে, তখন কিন্তু আপনার যে রিয়াকশানটা হবে সেটা কিন্তু সত্যিই একদম অন্যরকম। তার কারণ আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিংবা আমার প্রেমে নিশ্চয়ই পড়লো ছেলেটি বা মেয়েটি, যাই হোক না কেন। তো এইরকম ব্যাপারটা কিন্তু মনের মধ্যে এই প্রশ্নটাই কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসে, আমায় দেখছে কেন। তাহলে কি আমার মধ্যে কোথাও কোনো ঠিকঠাক অগোছালো ব্যাপারটা আছে, সেটাই কিন্তু আমাকে বারবার করে দেখছে? কোথাও আমার কোনো রকম অগোছালো ব্যাপার আছে কি সেটা, নাকি কোথাও তার আমাকে একটু ভালো লেগেছে বা আমাকে আগে কোথাও দেখেছে? এই হাজারো প্রশ্ন আপনার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু আপনি যদি এইরকম পরিস্থিতির শিকার হন, সঙ্গে সঙ্গে চলে যান তার কাছে এবং প্রশ্নটা করে ফেলুন, কিছু না ভেবে অপেক্ষা না করুন। আর সেই অপেক্ষাটাই কিন্তু আপনার ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়বে, কারণ সময়ের কাছে সময় করা ভালো। তাই চটপট পৌঁছে যান আর জিজ্ঞেস করুন কি ভাবছেন। আমাদের আড্ডা জারি থাকবে, আরও কিছু বলবো এই ব্যাপারটাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে। আর এই যে আড্ডাটার বিষয়, আমায় দেখছে কেন? সত্যিই তো আমায় দেখছে কেন, কারণ অনেকে আছে এখানে আমাকে ছেড়েও অন্যদের দেখার মতো, কিন্তু তাহলে আমাকেই বা দেখছে কেন? তাহলে কি এ বহুদিন ধরেই আমাকে ফলো করছে? তো এরকম হাজারো প্রশ্ন ঠিক যেরকম আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে, ঠিক সেরকম আরেকটা ব্যাপারও কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করে। মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় একই রকম মানুষকে দেখতে হয়। এরকম ব্যাপারও কিন্তু প্রচুর দেখা গেছে যে হয়তো একই রকম একদম হুবহু অমুক বন্ধু তার দাদা একদম একরকম দেখতে, সেম তার চলন বলন, তার হাঁটা চলে এবং তার কস্টিউমের ব্যাপারটাও কিন্তু প্রায় একই রকম। তাহলে ওই নয় তো? হঠাৎই ছুটে গিয়ে আমরা কিন্তু বলেও বসি, এই কেমন আছিস? তারপর যখন মুখটা ঘোরায় কোথাও যেন মনে হয় একটা কোথাও একটু ভুল হচ্ছে। যখন নামটাও কেউ কেউ অনেক সময় থাকে না একদম হুবহু একই রকম, কোথাও মিলে যায় তখন কিন্তু আমরা ঘাবড়েই যাই, না কিছু মনে করবে না, মানে আমার মানে আমার বন্ধুকে না একদম একই রকম দেখতে, আপনারই মতো জাস্ট। তো এই সময় কিছুটা মন খারাপ হয় এবং কিছুটা এরকমও হয়, খুব খারাপও লাগে, আপ বেকার কিরম একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু সে অপর প্রান্তে যে আছে সে তো বুঝতেই পারে না ব্যাপারটা, হ্যাঁ সত্যি হয়তো আছে, কিন্তু এই প্রান্তে যে বুঝে তাকে ডাকলো তার মনের মধ্যে কিন্তু একটা খচখচ খচখচ ব্যাপার হয় যে যদি সে হতো ভালোই হতো, আবার হলো না মন খারাপই হলো, আবার জানি না কবে দেখা পাবো সেই বন্ধুটা যা কীরকম দেখতে। তো যাই হোক, এই ব্যাপারটাও কিন্তু হয়, কিন্তু তবুও আমাদের মনের মধ্যে এই ব্যাপারটা ঘুরতেই থাকে, আমায় দেখছে কেন? এইবার কিন্তু ব্যাপারটা বোঝা গেল, আর তারপরেই আবার ফিরে আসা। তো একই রকম কিন্তু হয়, ওই যে একটা কথা আছে না, পৃথিবীতে 7 জন একই রকম হয়, তো এইরকম ব্যাপারটা কোথাও কোথাও এক জায়গা থেকে এরকম চেনাশোনা বেরিয়ে যায়, একই রকম দেখতে, হুবহু দেখতে, চমকে যাওয়ার মতো। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের এই আড্ডা নিয়ে। শুনতে থাকুন এভাবেই আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com-এ গান মুসাফির সৌভিকের সঙ্গে। এখন ইয়েস গান।
1: এখানে গলি গঞ্জি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে

নিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে।

ফিরে এলাম কয়েকটা গানের পর, আমায় দেখছে কেন আড্ডা নিয়ে, আমি শৌভিক, শুনছেন গান মুসাফির একটা অন্যরকম আড্ডা। তো এই আমায় দেখছে কেন ব্যাপারে আরেকটা ব্যাপারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখার চোখ। মানুষের চোখ দিয়েই কিন্তু বোঝা যায় তার ভাবনাটা কিছুটা হলে কি দিকে পৌঁছচ্ছে। তাই চোখই বলে না মনের আয়না, সেক্ষেত্রে মানুষের যদি কোনো খারাপ ইঙ্গিত থাকে সেটাও কিন্তু মানুষের চোখ দিয়ে বোঝা যায়। এবং যারা সেটা বোঝেন, যাদের এই সিক্স সেন্স বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্ট্রং, তারা কিন্তু খুব সহজেই ব্যাপারটা ধরতে পারেন। আর যাদের সিক্স সেন্স একটু দুর্বল, তাদের কিন্তু ব্যাপারটা বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে যায়। তাই এই সিক্স সেন্সটাকে আমাদের সজাগ রাখতে হবে, বিশেষ করে অবশ্যই কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য। তাই আমাদের বুঝে নেওয়ার শক্তিটাকে একটু বাড়াতে হবে এবং দেখার চোখটাকে আরও স্ট্রং করতে হবে, মানে আরও গভীরে যেতে হবে। এই গভীরে গেলেই কিন্তু মানুষটাকে বোঝা যাবে। এবং অবশ্যই সর্বক্ষেত্রেই একটা কথা বলার, কথা বলতে হবে। কথা না বললে কিন্তু অনেক কথাই বোঝা যায় না। তাই মানুষের সঙ্গে যত আপনি কথা বলবেন তত সহজেই কিন্তু বুঝতে পারবেন মানুষটা কেমন, কতটা মানুষটাকে প্রায়োরিটি দেওয়া যায়, কতটা গভীরে মানুষটার সঙ্গে যাওয়া যায়। সঙ্গে থাকুন, আবারও ফিরবো, কিন্তু এখন আমরা গানের গভীরে ঢুকে যাই। কোথাও যাবেন না, জোরে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে গান মুসাফিরে চলছে আমাকে দেখছে কেন। তো অনেকেই আমরা আছি যাদের মনটা কিন্তু খুব স্ট্রং এবং কিছুতেই ওই প্রেমে পড়ার ব্যাপারে ভীষণভাবেই নাড়াচ্ছে, তো ভীষণ স্ট্রং রেখে দেওয়া দেখছে। দেখুক দেখুক দেখুক, যতই দেখো ভাই আমি কিন্তু তোমার প্রেমে পড়ছি না, ব্যাপারটা ক্রমশ যত চলছে যে থাকছে, তারপরে কিন্তু হঠাৎ করেই এমন একটা দিন এলো যেদিন আপনি না বুঝেই প্রেমে পড়ে গেলেন। না, এতদিন যখন হয়ে গেল এইভাবেই যখন সে প্রতিদিন আমাকে বাসে, একই বাসে আমরা যাচ্ছি, একই বাসের একই সিটে রোজই বসছি, আর সেও তার বিপরীতের সেই বাসের সেই সিটটায় রোজ বসছে, একইভাবে দেখছে কিন্তু কিন্তু বলছে না, আজকে সত্যি কীরকম একটা অদ্ভুত লাগছে। এবং হঠাৎ করে এমন যদি হয় সেই দিন, কোনো একদিন এতটা স্ট্রং থাকার পরে একদিন ওই বাসটার জায়গায় ওই সিটে সেই মানুষটার দেখা পাওয়া গেল না, তখন একটা জিনিস কিন্তু মনের মধ্যে গুমড়ে ওঠে, আজ যেন কি একটা মিস করছি। সত্যি তো আজ তো আমাকে দেখছে না, সেই মানুষটা দেখছে না, কিন্তু অদৃশ্যভাবে সে কি দেখছে? মনে মনে এটাও বলার থাকে, আমাকে দেখছে কেন? তাহলে কি হ্যাঁ, এই অদৃশ্য ব্যাপারটাই কিন্তু প্রেম হয়ে ওঠে, এর পরের দিনের জন্য উৎকণ্ঠা বেড়ে যায় এবং অপেক্ষাটা চূড়ান্ত জায়গায় পৌঁছয়, এবং তারপরেই বলতে বাধ্যই হয় নামার পর, আপনি আমাকে দেখেন কেন বলুন তো রোজ, যখন অপর প্রান্ত থেকে ভালোবাসি কথাটা আসে তখনই কোথাও যেন হেরে যেতে ইচ্ছে করে, আর তখনই বলতে ইচ্ছে করে দেখবেন, রোজ দেখবেন, এভাবেই দেখবেন। আমাদের আড্ডা আছে পর্যন্তই, তো সত্যিই একটা মধুর এরকম মুহূর্তই, আমাকে দেখছে কেনর ব্যাপারের মধ্যে কিন্তু একটা গভীর সুন্দর রহস্য লুকিয়ে থাকে। থাকুক, এভাবেই প্রেম বেঁচে থাকুক, আগামীর পর আগামী, বছরের পর বছর। তো কেমন লাগলো আজকের এই আড্ডা? 4474-396-5712 অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। আজকে চেনা

উদ্ধার করে চলছে গুরু। লাইফের চাকা প্যাডেল করে বছর কুড়ি পার মানছে না মন কলবালিশে।

0: কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।
1: ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীরি শালের বাহারে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভাড়ের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে। এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয় ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভব হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি, এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

RadioBanglanet.com এ শুনছেন পপকর্ন আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেজ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নি পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream.

0: needs what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে, যে বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনো বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি। আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে, আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সবকিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরো ঘনীভূত হয়েছে। আর সেই বই, সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো।
1: হাই, আমি কোয়েল মুলেকার, আপনারা শুনছেন রেডিও বাংলার নেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

আমি তো স্বাধীন বা আমরা তো স্বাধীন, কিন্তু স্বাধীনতার মানেটা ঠিক কি, এই প্রশ্নটাই কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর সেই কথাটাই আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজ থেকে কিন্তু স্বাধীনতার শুরু হয়েছিল, মানে 1947 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 14th অগস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান। তার ঠিক পরের দিন অর্থাৎ আগামীকাল স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। তো এই যে স্বাধীনতা দিবসের প্রাককালে আমার ঠিক এই প্রশ্নটাই ছিল যে স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন, কিন্তু তার মধ্যে কিছু অ্যান্সার রীতিমতন চিন্তা করার অবকাশ জাগায়। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্বাধীনতার মানে ঠিক কি, স্বাধীনতা বলতে কি বোঝায়, কি করে বুঝবো যে আমি স্বাধীন, এই প্রশ্নটাই করেছিলাম কয়েকজনকে। তার মধ্যে কয়েকজন খুব ভালো ভালো অ্যান্সার দিয়েছে, তো সেরকমই কয়েকজনের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো একজন আমাকে অ্যান্সার যেটা দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার প্রভূত পরিমাণে অবকাশ জাগায়। তিনি বলেছেন যে স্বাধীনতার মানে হলো চিন্তা করার ক্ষমতা বা চিন্তা করার অধিকার। যে যা বলছে তার কথায় স্রোতে ভেসে না গিয়ে নিজের মতো চিন্তাভাবনা করার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কিছু কথা, এরকম কিছু উত্তর যারা আমাকে দিয়েছেন স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায় সেই প্রসঙ্গে। তো এরকমই আরও একজনের কথা এবং তার উত্তরের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

এখন স্বাধীনভাবে চিন্তা করতে গেলে কি লাগে? অবশ্যই লাগে সঠিক চেতনা। আর সেই চেতনা কোত্থেকে আসে? সেটা আসে শিক্ষার মধ্যে দিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাটাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে কয়েকজন খুব অন্য রকমের অ্যান্সার দিয়েছেন, তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এখন যে অ্যান্সারটির কথা শেয়ার করব সেটি হলো শিক্ষা। মানে আমাকে একজন বলেছেন যে স্বাধীনতার মানে হলো প্রকৃত শিক্ষা, তবে এটা কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এর সঙ্গে জড়িত আছে মরাল অর্থাৎ সামাজিক শিক্ষা, তার সঙ্গে নীতিবোধের শিক্ষা। এই সামগ্রিক শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এই অ্যান্সারগুলো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Bala bala chala chala, isho ye isho ye, Krishna ra jao, isho ye isho ye.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর

স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই প্রশ্নটাই করেছিলাম কিন্তু কয়েকজনকে, এবং অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন। তার মধ্যে কিছু অ্যান্সার এরকম আছে যেগুলো প্রকৃতভাবে আমাদের ভাবনার অবকাশ খুলে দেয়। তো সেরকমই কয়েকজনের কথা, তাদের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। আর রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা। তো যে কথা বলবো এখন সেটা হচ্ছে বেসিক নিডস। একজন আমাকে ঠিক এই উত্তরটাই দিয়েছিলেন যে আমাদের কতগুলো বেসিক নিডস আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং তার সঙ্গে চিকিৎসা, এই চারটি হচ্ছে সাধারণ মানুষের বেসিক নিডস। এবং স্বাধীনতার মানে বলতে গেলে ঠিক এটাই, যখন কিনা আমরা এই বেসিক নিডসগুলো খুব সহজেই অ্যাভেল করতে পারবো। তো রেডিও বাংলানেট ডট কমে এই স্বাধীনতার মানে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে আরও একজনের।

যদি আপনার উত্তর না হয় তাহলে কি বলবেন? এখন প্রশ্নটা তো এটাই আসছে যে কোন বিষয়ে না, সেখানেই তো লুকিয়ে আছে আসল কথা। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের অ্যান্সারের কথা। আমার প্রশ্নটা ছিল যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়। তো তার মধ্যে একজন আমাকে উত্তর দিয়েছেন যে না, অর্থাৎ যখন আপনি স্বাধীনভাবে কোনো কিছুকে না বলতে পারবেন যে আপনি এক্ষেত্রে অসম্মত, তখনই আপনি স্বাধীন। না হলে যদি আপনাকে সবসময় হ্যাঁই বলতে হয় তখন কিন্তু আপনার স্বাধীনতা নেই, তখন আপনি পরাধীন। সত্যি বলতে কি, এই অ্যান্সারটা কিন্তু আমার খুব পছন্দের একটি অ্যান্সার। তো রেডিও বাংলানে .com-এ আজকে এরকমই কয়েকজনের কথা এবং তাদের অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেখানে কি না তারা জানিয়েছেন যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি। তো কেমন লাগলো বলুন তো এই অ্যান্সারগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে আরও কিন্তু এরকম অ্যান্সার আছে যেখানে নতুন করে ভাবতে হয়েছিল আমাকে। উত্তরটা ছিল একটা প্রশ্নের প্রতি, স্বাধীনতার মানে ঠিক কি। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই যেটা জানাতে চাই সেটা হচ্ছে স্বাধীনতার দিনের যে সব কর্মসূচিগুলো সেগুলো আমরা সবাই প্রত্যেক বছর করে থাকি এবং তারপরে কিন্তু অর্থাৎ তার পরের দিনই আমরা ভুলে যাই। হয়তো অনেক সময় দেখতে পাই যে রাস্তার মধ্যে পড়ে আছে জাতীয় পতাকা এবং সেই জাতীয় পতাকা পড়ে আছে এবং সেটার কোনো ভ্রুক্ষেপও নেই। কিন্তু আজকে স্বাধীনতা ঠিক পরের দিন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা আড্ডা দেব যেগুলো আমাদের কাছে অনেকেরই অজানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: যদি সব ছাড়িয়ে

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে স্বাধীনতার পরের দিন, অর্থাৎ স্বাধীনতা দিবসের পরের দিন, এবং যেই দিনটায় আমরা স্বাধীনতার কথা ইউজুয়ালি বলি না এবং মনেও করি না, কিন্তু যদি আমরা মনে করি সেই স্বাধীনতার সময়টা এবং যেই সময় স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী কতগুলো আন্দোলন করেছিল, কিভাবে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে চিঠি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগের দিনই আপনাদেরকে শোনাচ্ছিলাম বা গল্প করছিলাম যে স্বাধীনতা আন্দোলনের মধ্যে রেডিওর ভূমিকাটা কতটা জোরালো, ঠিক সেই রকমই আজকে চিঠির কথা বা চিঠি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই আন্দোলনে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই শেয়ার করছি স্বাধীনতা আন্দোলন হয়েছিল বা স্বাধীনতার সময় চিঠি কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় যেসব আন্দোলনগুলো হয়েছিল এবং সেই আন্দোলনের রূপ যে এতটা স্ট্রংলি হয়েছিল তার পিছনে বা তার ফ্ল্যাশব্যাকে কিন্তু অনেক গোপনভাবে সেই আন্দোলনটাকে তৈরি করা হয়েছিল বা খুব সুন্দর করে সাজানো হতো প্লটগুলো এবং সেটা কিন্তু চিঠির মাধ্যমেই হতো। এক স্বাধীনতা সংগ্রামী ধরে নিলাম নেতাজি, এবং নেতাজি তার যে গোপন কার্যকলাপ স্বাধীনতা আন্দোলনের জন্য যেসব আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল তার পিছনের যেসব ভাবনা চিন্তা বা কোথায় পাঠানো হবে কীরকমভাবে কোন কোন লোক সেখানে মোতায়েন থাকবে সব কিছু কিন্তু চিঠির মাধ্যমে আদান প্রদান হতো।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময় করে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

কতটা মূল্যবান এবং কি বলবো কতটা গায়ে আমার অলরেডি কাটা দিচ্ছে, কারণ সেখান থেকে একটা যে স্বাধীনতা সংগ্রামের যেই সময় আন্দোলন করার জন্য যেসব বুদ্ধি বা যেসব কথোপকথন হতো সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী হতে পারবো। কিন্তু সেই কথাটাই বলতে বলতে যদি বলি যে চিঠি কিন্তু শুধুমাত্র গোপনভাবে ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, স্বাধীনতার পর কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে স্বাধীনতার যে খুশির খবরটা, আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই খবরটাও কিন্তু চিঠির মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ সেই সময় একমাত্র কমিউনিকেশন যদি কিছুর মাধ্যমে হতো সেটা অবশ্যই চিঠি, এবং তার থেকে যদি একটু ভালো বা একটু তাড়াতাড়ি কিছু হতো সেটা টেলিগ্রাম।

স্বাধীনতার কথা বললেই সবার আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বারবার উঠে আসে এবং নেতাজির কথা বলতে গেলেই নানা বিতর্ক শুরু হয়, আর সেই বিতর্কে আমি কখনোই যাব না। কিন্তু নেতাজি যেই সব কার্যকলাপ চালিয়েছিলেন বা যখন নেতাজি দেশ স্বাধীন হওয়ার পর দেশবাসীরা নেতাজিকে ভেবেছিলেন যে তিনি চলে গেছেন, কিন্তু আদৌ যে তিনি জাননি, সেই সব হদিশও কিন্তু কিছু গোপন চিঠির মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং সেটা আমরা দেশবাসী জুড়েই জানি। যদিও সেই সব কথা না বলে যদি বলি যে স্বাধীনতা সংগ্রামের জন্য বা স্বাধীনতা আন্দোলনের জন্য বা আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে চিঠির অবদান, তাহলে কিন্তু এটা অনস্বীকার্য। কারণ চিঠি ছাড়া এইসব গোপন আন্দোলনগুলো বা এই গোপন কার্যকলাপগুলো কিন্তু চালানো বা আন্দোলনের একটা সক্রিয় রূপ সেটা নেওয়া কখনোই সম্ভব হতো না। রেডিও বাংলানেট.কম এ আপনার কি মত? আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ জানাতে ভুলবেন।

শুনছেন radiobanglanet.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো আজকে গাদ মুসাফিরের আড্ডা সত্যি একটু অন্যরকম। তার কারণ হচ্ছে এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলোর মধ্যে আমরা কিন্তু মাঝে মধ্যে হতবাক হয়ে যাই, কিন্তু সেই হতবাক ব্যাপারটা আমরা যখন মনে মনে ভাবি তখন কিন্তু একটা জিনিস আমাদেরও মনে হয় যে সত্যি কি ব্যাপারটা সত্যি। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার, ধরুন কেউ আপনাকে ফলো করছে বা আপনাকে বেশ কিছুক্ষণ ধরে নজরে রাখছে, তার প্রতি আপনার একটা অদ্ভুতভাবে এই চোখটা কিন্তু চলে যাবে। কেউ যদি কখনো আপনাকে এক নাগাড়ে দেখে, হঠাৎই আপনারও মনে হবে কি ব্যাপার হচ্ছে, কেউ কি আপনাকে ফলো করছে। এটা আমাদের কোথাও না কোথাও একটা সিক্স সেন্স কাজ করে এবং হঠাৎ করেই তার দিকে চোখটা চলে যায়। কিন্তু কেন, বা এই ব্যাপারটা দেখছে, এই ব্যাপারটা তার মধ্যে কি কোনো রহস্য আছে, কোথায় কিভাবে, আমাদের আজকের একটা সেই নিয়ে। আমি দেখছে কেন, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে হাজারো উত্তর। সঙ্গে থাকুন আজকের একটা সেই নিয়ে, একটু অন্যরকম। কিন্তু সত্যিই ভাবেন তো আপনার মনের সঙ্গেও এরকম কিন্তু ব্যাপার হচ্ছে কিনা, শুনব। আর এখন শুনব গান, তারপর ফিরে এসে আবারও আমাদের আড্ডা জমে উঠবে রেডিও বাংলা .com এ গান মুসাফিরে। কিন্তু এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আমায় দেখছে কেন। সত্যি এই আমায় দেখছে কেনর মধ্যে যদি কলেজ লাইফে বা কলেজের ওই সময়টায় যদি কেউ আপনাকে দেখে তখন কিন্তু আপনার যে রিয়াকশনটা হবে সেটা কিন্তু সত্যিই একদম অন্যরকম। তার কারণ আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিংবা আমার প্রেমে নিশ্চয়ই পড়লো ছেলেটি বা মেয়েটি, যাই হোক না কেন। তো এইরকম ব্যাপারটা কিন্তু মনের মধ্যে এই প্রশ্নটাই কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসে, আমায় দেখছে কেন। তাহলে কি আমার মধ্যে কোথাও কোনো ঠিকঠাক অগোছালো ব্যাপারটা আছে সেটাই কিন্তু আমাকে বারবার করে দেখছে? কোথাও আমার কোনো রকম অগোছালো ব্যাপার আছে কি সেটা, নাকি কোথাও তার আমাকে একটু ভালো লেগেছে বা আমাকে আগে কোথাও দেখেছে? এই হাজারো প্রশ্ন আপনার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু আপনি যদি এইরকম পরিস্থিতির শিকার হন, সঙ্গে সঙ্গে চলে যান তার কাছে এবং প্রশ্নটা করে ফেলুন, কিছু না ভেবে অপেক্ষা না করুন। আর সেই অপেক্ষাটাই কিন্তু আপনার ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়বে, কারণ সময়ের কাছে সময় করা ভালো। তাই চটপট পৌঁছে যান আর জিজ্ঞেস করুন কী ভাবছেন। আমাদের আড্ডা জারি থাকবে, আরও কিছু বলবো এই ব্যাপারটাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে। আর এই যে আড্ডাটার বিষয়, আমায় দেখছে কেন? সত্যিই তো আমায় দেখছে কেন, কারণ অনেকে আছে এখানে আমাকে ছেড়েও অন্যদের দেখার মতো, কিন্তু তাহলে আমাকেই বা দেখছে কেন? তাহলে কি এ বহুদিন ধরেই আমাকে ফলো করছে? তো এরকম হাজারো প্রশ্ন ঠিক যেরকম আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে, ঠিক সেরকম আরেকটা ব্যাপারও কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করে। মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় একই রকম মানুষকে দেখতে হয়। এরকম ব্যাপারও কিন্তু প্রচুর দেখা গেছে যে হয়তো একই রকম একদম হুবহু অমুক বন্ধু তার দাদা একদম একরকম দেখতে, সেম তার চলন বলন, তার হাঁটা চলে এবং তার কস্টিউমের ব্যাপারটাও কিন্তু প্রায় একই রকম। তাহলে ওই নয় তো? হঠাৎই ছুটে গিয়ে আমরা কিন্তু বলেও বসি, এই কেমন আছিস? তারপর যখন মুখটা ঘোরায় কোথাও যেন মনে হয় একটা কোথাও একটু ভুল হচ্ছে। যখন নামটাও কেউ কেউ অনেক সময় থাকে না একদম হুবহু একই রকম, কোথাও মিলে যায় তখন কিন্তু আমরা ঘাবড়েই যাই, না কিছু মনে করবে না, মানে আমার মানে আমার বন্ধুকে না একদম একই রকম দেখতে, আপনারই মতো জাস্ট। তো এই সময় কিছুটা মন খারাপ হয় এবং কিছুটা এরকমও হয়, খুব খারাপও লাগে, আহ বেকার কিরম একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু সে অপর প্রান্তে যে আছে সে তো বুঝতেই পারে না ব্যাপারটা, হ্যাঁ সত্যিই হয়তো আছে, কিন্তু এই প্রান্তে যে বুঝে তাকে ডাকলো তার মনের মধ্যে কিন্তু একটা খচখচ খচখচ ব্যাপার হয় যে যদি সে হতো ভালোই হতো, আবার হলো না মন খারাপই হলো, আবার জানি না কবে দেখা পাবো সেই বন্ধুটা যা কীরকম দেখতে। তো যাই হোক, এই ব্যাপারটাও কিন্তু হয়, কিন্তু তবুও আমাদের মনের মধ্যে এই ব্যাপারটা ঘুরতেই থাকে, আমায় দেখছে কেন? এইবার কিন্তু ব্যাপারটা বোঝা গেল, আর তারপরেই আবার ফিরে আসা। তো একই রকম কিন্তু হয়, ওই যে একটা কথা আছে না, পৃথিবীতে 7 জন একই রকম হয়, তো এইরকম ব্যাপারটা কোথাও কোথাও এক জায়গা থেকে এরকম চেনাশোনা বেরিয়ে যায়, একই রকম দেখতে, হুবহু দেখতে, চমকে যাওয়ার মতো। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই আড্ডা নিয়ে। শুনতে থাকুন এভাবেই আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com-এ গান মুসাফির সৌভিকের সঙ্গে। এখন ইয়েস গান।
1: এখানে গলি গঞ্জি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার।

কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম কয়েকটা গানের পর। আমায় দেখছে কেন আড্ডা নিয়ে আমি শৌভিক, শুনছেন গান মুসাফির একটা অন্যরকম আড্ডা। তো এই আমায় দেখছে কেন ব্যাপারে আরেকটা ব্যাপারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখার চোখ। মানুষের চোখ দিয়েই কিন্তু বোঝা যায় তার ভাবনাটা কিছুটা হলে কী দিকে পৌঁছচ্ছে। তাই চোখই বলে না মনের আয়না, সেক্ষেত্রে মানুষের যদি কোনো খারাপ ইঙ্গিত থাকে সেটাও কিন্তু মানুষের চোখ দিয়ে বোঝা যায়। এবং যারা সেটা বোঝেন, যাদের এই সিক্স সেন্স বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্ট্রং, তারা কিন্তু খুব সহজেই ব্যাপারটা ধরতে পারেন। আর যাদের সিক্স সেন্স একটু দুর্বল, তাদের কিন্তু ব্যাপারটা বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে যায়। তাই এই সিক্স সেন্সটাকে আমাদের সজাগ রাখতে হবে, বিশেষ করে অবশ্যই কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য। তাই আমাদের বুঝে নেওয়ার শক্তিটাকে একটু বাড়াতে হবে এবং দেখার চোখটাকে আরও স্ট্রং করতে হবে, মানে আরও গভীরে যেতে হবে। এই গভীরে গেলেই কিন্তু মানুষটাকে বোঝা যাবে। এবং অবশ্যই সর্বক্ষেত্রেই একটা কথা বলার, কথা বলতে হবে। কথা না বললে কিন্তু অনেক কথাই বোঝা যায় না। তাই মানুষের সঙ্গে যত আপনি কথা বলবেন তত সহজেই কিন্তু বুঝতে পারবেন মানুষটা কেমন, কতটা মানুষটাকে প্রায়োরিটি দেওয়া যায়, কতটা গভীরে মানুষটার সঙ্গে যাওয়া যায়। সঙ্গে থাকুন, আবারও ফিরবো, কিন্তু এখন আমরা গানের গভীরে ঢুকে যাই। কোথাও যাবেন না, জোরে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে গান মুসাফিরে চলছে আমাকে দেখছে কেন। তো অনেকেই আমরা আছি যাদের মনটা কিন্তু খুব স্ট্রং এবং কিছুতেই ওই প্রেমে পড়ার ব্যাপারে ভীষণভাবেই নাড়াচ্ছে, তো ভীষণ স্ট্রং রেখে দেওয়া দেখছে, দেখুক দেখুক দেখুক, যতই দেখো ভাই আমি কিন্তু তোমার প্রেমে পড়ছি না, ব্যাপারটা ক্রমশ যত চলছে যে থাকছে, তারপরে কিন্তু হঠাৎ করেই এমন একটা দিন এলো যেদিন আপনি না বুঝেই প্রেমে পড়ে গেলেন। না, এতদিন যখন হয়ে গেল এইভাবেই যখন সে প্রতিদিন আমাকে বাসে, একই বাসে আমরা যাচ্ছি, একই বাসের একই সিটে রোজই বসছি, আর সেও তার বিপরীতের সেই বাসের সেই সিটটায় রোজ বসছে, একইভাবে দেখছে কিন্তু কিন্তু বলছে না, আজকে সত্যিই কীরকম একটা অদ্ভুত লাগছে। এবং হঠাৎ করে এমন যদি হয় সেই দিন কোনো একদিন এতটা স্ট্রং থাকার পরে একদিন ওই বাসটার জায়গায় ওই সিটে সেই মানুষটা দেখা পাওয়া গেল না, তখন একটা জিনিস কিন্তু মনের মধ্যে গুমড়ে ওঠে, আজ যেন কি একটা মিস করছি। সত্যি তো আজ তো আমাকে দেখছে না, সেই মানুষটা দেখছে না, কিন্তু অদৃশ্যভাবে সে কি দেখছে, মনে মনে এটাও বলার থাকে, আমাকে দেখছে কেন? তাহলে কি হ্যাঁ, এই অদৃশ্য ব্যাপারটাই কিন্তু প্রেম হয়ে ওঠে, এর পরের দিনের জন্য উৎকণ্ঠা বেড়ে যায় এবং অপেক্ষাটা চূড়ান্ত জায়গায় পৌঁছয়, এবং তারপরেই বলতে বাধ্যই হয় নামার পর, আপনি আমাকে দেখেন কেন বলুন তো রোজ, যখন অপর প্রান্ত থেকে ভালোবাসি কথাটা আসে তখনই কোথাও যেন হেরে যেতে ইচ্ছে করে, আর তখনই বলতে ইচ্ছে করে দেখবেন, রোজ দেখবেন, এভাবেই দেখবেন। আমাদের আড্ডা আছে পর্যন্তই, তো সত্যিই একটা মধুর এরকম মুহূর্তই, আমাকে দেখছে কেনর ব্যাপারের মধ্যে কিন্তু একটা গভীর সুন্দর রহস্য লুকিয়ে থাকে। থাকুক, এভাবেই প্রেম বেঁচে থাকুক, আগামীর পর আগামী, বছরের পর বছর। তো কেমন লাগলো আজকের এই আড্ডা? 4475039657 তে অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। আজকের জন্য

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সব থেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

জাগরণী বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ সম্ভাবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত।

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্ধ।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে, এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভবও হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি, এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকে পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে, যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে ১৯১২ সালে এই বইটি পোল

ইংল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেজ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: কাটে যদি রাত গুলো।

radiobangladesh.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যে বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনো বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি। আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে, আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সবকিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরো ঘনীভূত হয়েছে। আর সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুপে।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সন্ধে, গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো
1: হাই, আমি কোয়েল মুলেকার, আপনারা শুনছেন রেডিও বাংলা নেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together,
11: it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

আমি তো স্বাধীন বা আমরা তো স্বাধীন, কিন্তু স্বাধীনতার মানেটা ঠিক কি? এই প্রশ্নটাই কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর সেই কথাটাই আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজ থেকে কিন্তু স্বাধীনতার শুরু হয়েছিল, মানে 1947 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 14th অগস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান, তার ঠিক পরের দিন অর্থাৎ আগামীকাল স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। তো এই যে স্বাধীনতা দিবসের প্রাককালে আমার ঠিক এই প্রশ্নটাই ছিল যে স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন, কিন্তু তার মধ্যে কিছু অ্যান্সার রীতিমতন চিন্তা করার অবকাশ জাগায়। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্বাধীনতার মানে ঠিক কি, স্বাধীনতা বলতে কি বোঝায়, কি করে বুঝবো যে আমি স্বাধীন, এই প্রশ্নটাই করেছিলাম কয়েকজনকে। তার মধ্যে কয়েকজন খুব ভালো ভালো অ্যান্সার দিয়েছে, তো সেরকমই কয়েকজনের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো একজন আমাকে অ্যান্সার যেটা দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার প্রভূত পরিমাণে অবকাশ জাগায়। তিনি বলেছেন যে স্বাধীনতার মানে হলো চিন্তা করার ক্ষমতা বা চিন্তা করার অধিকার, যে যা বলছে তার কথায় স্রোতে ভেসে না গিয়ে নিজের মতো চিন্তা ভাবনা করার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কিছু কথা, এরকম কিছু উত্তর যারা আমাকে দিয়েছেন স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায় সেই প্রসঙ্গে। তো এরকমই আরও একজনের কথা এবং তার উত্তরের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই,
2: আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন।

0: মেঘ খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem. With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

এখন স্বাধীনভাবে চিন্তা করতে গেলে কি লাগে? অবশ্যই লাগে সঠিক চেতনা। আর সেই চেতনা কোত্থেকে আসে? সেটা আসে শিক্ষার মধ্যে দিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে, স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই কথাটাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তার মধ্যে কয়েকজন খুব অন্য রকমের অ্যান্সার দিয়েছেন, তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এখন যে অ্যান্সারটির কথা শেয়ার করব সেটি হলো শিক্ষা। মানে আমাকে একজন বলেছেন যে স্বাধীনতার মানে হলো প্রকৃত শিক্ষা, তবে এটা কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এর সঙ্গে জড়িত আছে মরাল অর্থাৎ সামাজিক শিক্ষা, তার সঙ্গে নীতিবোধের শিক্ষা। এই সামগ্রিক শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এই অ্যান্সারগুলো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি, এই প্রশ্নটাই করেছিলাম কিন্তু কয়েকজনকে, এবং অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন। তার মধ্যে কিছু অ্যান্সার এরকম আছে যেগুলো প্রকৃতভাবে আমাদের ভাবনার অবকাশ খুলে দেয়। তো সেরকমই কয়েকজনের কথা, তাদের অ্যান্সারের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। আর রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা। তো যে কথা বলবো এখন সেটা হচ্ছে বেসিক নিডস। একজন আমাকে ঠিক এই উত্তরটাই দিয়েছিলেন যে আমাদের কতগুলো বেসিক নিডস আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং তার সঙ্গে চিকিৎসা, এই চারটি হচ্ছে সাধারণ মানুষের বেসিক নিডস। এবং স্বাধীনতার মানে বলতে গেলে ঠিক এটাই, যখন কিনা আমরা এই বেসিক নিডসগুলো খুব সহজেই অ্যাভেল করতে পারবো। তো রেডিও বাংলানেট ডট কমে এই স্বাধীনতার মানে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে আরও একজনের কথা এবং তার অ্যান্সারের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি আপনার উত্তর না হয় তাহলে কি বলবেন? এখন প্রশ্নটা তো এটাই আসছে যে কোন বিষয়ে না, সেখানেই তো লুকিয়ে আছে আসল কথা। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের অ্যান্সারের কথা। আমার প্রশ্নটা ছিল যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়। তো তার মধ্যে একজন আমাকে উত্তর দিয়েছেন যে না, অর্থাৎ যখন আপনি স্বাধীনভাবে কোনো কিছুকে না বলতে পারবেন যে আপনি এক্ষেত্রে অসম্মত, তখনই আপনি স্বাধীন। না হলে যদি আপনাকে সবসময় হ্যাঁই বলতে হয় তখন কিন্তু আপনার স্বাধীনতা নেই, তখন আপনি পরাধীন। সত্যি বলতে কি, এই অ্যান্সারটা কিন্তু আমার খুব পছন্দের একটি অ্যান্সার। তো রেডিও বাংলানে .com-এ আজকে এরকমই কয়েকজনের কথা এবং তাদের অ্যান্সারের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেখানে কি না তারা জানিয়েছেন যে স্বাধীনতার মানে বলতে ঠিক কি বোঝায়, স্বাধীনতার মানে ঠিক কি। তো কেমন লাগলো বলুন তো এই অ্যান্সারগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে আরও কিন্তু এরকম অ্যান্সার আছে যেখানে নতুন করে ভাবতে হয়েছিল আমাকে। উত্তরটা ছিল একটা প্রশ্নের প্রতি, স্বাধীনতার মানে ঠিক কি। তো সেরকমই কিছু অ্যান্সারের কথা আমি গৌরব আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই যেটা জানাতে চাই সেটা হচ্ছে স্বাধীনতার দিনের যে সব কর্মসূচিগুলো সেগুলো আমরা সবাই প্রত্যেক বছর করে থাকি এবং তারপরে কিন্তু অর্থাৎ তার পরের দিনই আমরা ভুলে যাই। হয়তো অনেক সময় দেখতে পাই যে রাস্তার মধ্যে পড়ে আছে জাতীয় পতাকা এবং সেই জাতীয় পতাকা পড়ে আছে এবং সেটার কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আজকে স্বাধীনতা ঠিক পরের দিন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা আড্ডা দেব যেগুলো আমাদের কাছে অনেকেরই অজানা।

রেডিও বাংলা ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে। এবং আজকে স্বাধীনতার পরের দিন, অর্থাৎ স্বাধীনতা দিবসের পরের দিন, এবং যেই দিনটায় আমরা স্বাধীনতার কথা ইউজুয়ালি বলি না এবং মনেও করি না, কিন্তু যদি আমরা মনে করি সেই স্বাধীনতার সময়টা এবং যেই সময় স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী কতগুলো আন্দোলন করেছিল, কিভাবে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে চিঠি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগের দিনই আপনাদেরকে শোনাচ্ছিলাম বা গল্প করছিলাম যে স্বাধীনতা আন্দোলনের মধ্যে রেডিওর ভূমিকাটা কতটা জোরালো, ঠিক সেই রকমই আজকে চিঠির কথা বা চিঠি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই আন্দোলনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই শেয়ার করছি স্বাধীনতা আন্দোলন হয়েছিল বা স্বাধীনতার সময় চিঠি কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় যেসব আন্দোলনগুলো হয়েছিল এবং সেই আন্দোলনের রূপ যে এতটা স্ট্রংলি হয়েছিল তার পিছনে বা তার ফ্ল্যাশব্যাকে কিন্তু অনেক গোপনভাবে সেই আন্দোলনটাকে তৈরি করা হয়েছিল বা খুব সুন্দর করে সাজানো হতো প্লটগুলো এবং সেটা কিন্তু চিঠির মাধ্যমেই হতো। এক স্বাধীনতা সংগ্রামী ধরে নিলাম নেতাজি, এবং নেতাজি তার যে গোপন কার্যকলাপ স্বাধীনতা আন্দোলনের জন্য যেসব আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল তার পিছনের যেসব ভাবনা চিন্তা বা কোথায় পাঠানো হবে কীরকমভাবে কোন কোন লোক সেখানে মোতায়েন থাকবে সব কিছু কিন্তু চিঠির মাধ্যমে আদান প্রদান হতো।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গোপন ভাবে চিঠি তো আদান প্রদান হতো, এবং এক একটা চিঠি যদি এখন আমরা হাতে পাই সেগুলো যে আমাদের কাছে কতটা মূল্যবান, এবং কি বলবো কতটা গায়ে আমার অলরেডি কাটা দিচ্ছে, কারণ সেখান থেকে একটা যে স্বাধীনতা সংগ্রামের যেই সময় আন্দোলন করার জন্য যেসব বুদ্ধি বা যেসব কথোপকথন হতো সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী হতে পারবো। কিন্তু সেই কথাটাই বলতে বলতে যদি বলি যে চিঠি কিন্তু শুধুমাত্র গোপনভাবে ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, স্বাধীনতার পর কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে স্বাধীনতার যে খুশির খবরটা, আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই খবরটাও কিন্তু চিঠির মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ সেই সময় একমাত্র কমিউনিকেশন যদি কিছুর মাধ্যমে হতো সেটা অবশ্যই চিঠি, এবং তার থেকে যদি একটু ভালো বা একটু তাড়াতাড়ি কিছু হতো সেটা টেলিগ্রাম।

0: স্বাধীনতার কথা বললেই সবার আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বারবার উঠে আসে এবং নেতাজির কথা বলতে গেলেই নানা বিতর্ক শুরু হয়, আর সেই বিতর্কে আমি কখনোই যাব না। কিন্তু নেতাজি যেই সব কার্যকলাপ চালিয়েছিলেন বা যখন নেতাজি দেশ স্বাধীন হওয়ার পর দেশবাসীরা নেতাজিকে ভেবেছিলেন যে তিনি চলে গেছেন, কিন্তু আদৌ যে তিনি জাননি, সেই সব হদিশও কিন্তু কিছু গোপন চিঠির মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং সেটা আমরা দেশবাসী জুড়েই জানি। যদিও সেই সব কথা না বলে যদি বলি যে স্বাধীনতা সংগ্রামের জন্য বা স্বাধীনতা আন্দোলনের জন্য বা আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে চিঠির অবদান, তাহলে কিন্তু এটা অনস্বীকার্য। কারণ চিঠি ছাড়া এইসব গোপন আন্দোলনগুলো বা এই গোপন কার্যকলাপগুলো কিন্তু চালানো বা আন্দোলনের একটা সক্রিয় রূপ সেটা নেওয়া কখনোই সম্ভব হতো না। রেডিও বাংলা নেই .com-এ আপনার কি মত, আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।
1: বেতাল বেচাল দিনকাল ভেবে ভেবে না যে হাল।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকে গান মুসাফিরের আড্ডা সত্যি একটু অন্যরকম। তার কারণ হচ্ছে এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলোর মধ্যে আমরা কিন্তু মাঝে মধ্যে হতবাক হয়ে যাই, কিন্তু সেই হতবাক ব্যাপারটা আমরা যখন মনে মনে ভাবি তখন কিন্তু একটা জিনিস আমাদেরও মনে হয় যে সত্যি কি ব্যাপারটা সত্যি। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার, ধরুন কেউ আপনাকে ফলো করছে বা আপনাকে বেশ কিছুক্ষণ ধরে নজরে রাখছে, তার প্রতি আপনার একটা অদ্ভুতভাবে এই চোখটা কিন্তু চলে যাবে। কেউ যদি কখনো আপনাকে এক নাগাড়ে দেখে, হঠাৎই আপনারও মনে হবে কি ব্যাপার হচ্ছে, কেউ কি আপনাকে ফলো করছে। এটা আমাদের কোথাও না কোথাও একটা সিক্স সেন্স কাজ করে এবং হঠাৎ করেই তার দিকে চোখটা চলে যায়। কিন্তু কেন, বা এই ব্যাপারটা দেখছে, এই ব্যাপারটা তার মধ্যে কি কোনো রহস্য আছে, কোথায় কীভাবে, আমাদের আজকের একটা সেই নিয়ে। আমায় দেখছে কেন, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে হাজারো উত্তর। সঙ্গে থাকুন আজকের একটা সেই নিয়ে, একটু অন্যরকম। কিন্তু সত্যিই ভাববে তো আপনার মনের সঙ্গেও এরকম কিন্তু ব্যাপার হচ্ছে কি না, শুনব। আর এখন শুনব গান, তারপর ফিরে এসে আবারও আমাদের আড্ডা জমে উঠবে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে। কিন্তু এখন ইয়েস গান।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আমায় দেখছে কেন। সত্যি এই আমায় দেখছে কেনর মধ্যে যদি কলেজ লাইফে বা কলেজের ওই সময়টায় যদি কেউ আপনাকে দেখে তখন কিন্তু আপনার যে রিয়াকশনটা হবে সেটা কিন্তু সত্যিই একদম অন্যরকম। তার কারণ আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিংবা আমার প্রেমে নিশ্চয়ই পড়লো ছেলেটি বা মেয়েটি, যাই হোক না কেন। তো এইরকম ব্যাপারটা কিন্তু মনের মধ্যে এই প্রশ্নটাই কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসে, আমায় দেখছে কেন। তাহলে কি আমার মধ্যে কোথাও কোনো ঠিকঠাক অগোছালো ব্যাপারটা আছে, সেটাই কিন্তু আমাকে বারবার করে দেখছে, কোথাও আমার কোনো রকম অগোছালো ব্যাপার আছে কি সেটা, নাকি কোথাও তার আমাকে একটু ভালো লেগেছে বা আমাকে আগে কোথাও দেখেছে। এই হাজারো প্রশ্ন আপনার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু আপনি যদি এইরকম পরিস্থিতির শিকার হন, সঙ্গে সঙ্গে চলে যান তার কাছে এবং প্রশ্নটা করে ফেলুন, কিছু না ভেবে অপেক্ষা না করুন। আর সেই অপেক্ষাটাই কিন্তু আপনার ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়বে, কারণ সময়ের কাছে সময় করা ভালো। তাই চটপট পৌঁছে যান আর জিজ্ঞেস করুন কি ভাবছেন। আমাদের আড্ডা জারি থাকবে, আরও কিছু বলবো এই ব্যাপার থেকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে। আর এই যে আড্ডাটার বিষয়, আমায় দেখছে কেন, সত্যিই তো আমায় দেখছে কেন, কারণ অনেকে আছে এখানে আমাকে ছেড়েও অন্যদের দেখার মতো, কিন্তু তাহলে আমাকেই বা দেখছে কেন, তাহলে কি এ বহুদিন ধরেই আমাকে ফলো করছে? তো এরকম হাজারো প্রশ্ন ঠিক যেরকম আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে, ঠিক সেরকম আরেকটা ব্যাপারও কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করে। মজার ব্যাপার হচ্ছে অনেক সময় একই রকম মানুষকে দেখতে হয়, এরকম ব্যাপারও কিন্তু প্রচুর দেখা গেছে, যে হয়তো একই রকম একদম হুবহু অমুক বন্ধু তার দাদা একদম একরকম দেখতে, সেম তার চলন বলন, তার হাঁটা চলে, এবং তার কস্টিউমের ব্যাপারটাও কিন্তু প্রায় একই রকম, তাহলে ওই নয় তো? হঠাৎই ছুটে গিয়ে আমরা কিন্তু বলেও বসি, এই কেমন আছিস, তারপর যখন মুখটা ঘোরায় কোথাও যেন মনে হয় একটা কোথাও একটু ভুল হচ্ছে, যখন নামটাও কেউ কেউ অনেক সময় থাকে না একদম হুবহু একই রকম কোথাও মিলে যায়, তখন কিন্তু আমরা ঘাবড়েই যাই, না কিছু মনে করবে না, মানে আমার মানে আমার বন্ধুকে না একদম একই রকম দেখতে আপনারই মতো জাস্ট। তো এই সময় কিছুটা মন খারাপ হয় এবং কিছুটা এরকমও হয়, খুব খারাপও লাগে, আহ বেকার কিরম একটা ব্যাপার হয়ে গেল, কিন্তু সে অপর প্রান্তে যে আছে সে তো বুঝতেই পারে না ব্যাপারটা, হ্যাঁ সত্যি হয়তো আছে, কিন্তু এই প্রান্তে যে বুঝে তাকে ডাকলো তার মনের মধ্যে কিন্তু একটা খচখচ খচখচ ব্যাপার হয়, যে যদি সে হতো ভালোই হতো, আবার হলো না মন খারাপই হলো, আবার জানি না কবে দেখা পাবো সেই বন্ধুটা যা কীরকম দেখতে। তো যাই হোক, এই ব্যাপারটাও কিন্তু হয়, কিন্তু তবুও আমাদের মনের মধ্যে এই ব্যাপারটা ঘুরতেই থাকে, আমায় দেখছে কেন, এইবার কিন্তু ব্যাপারটা বোঝা গেল, আর তারপরেই আবার ফিরে আসা। তো একই রকম কিন্তু হয়, ওই যে একটা কথা আছে না, পৃথিবীতে সাতজন একই রকম হয়, তো এইরকম ব্যাপারটা কোথাও কোথাও এক জায়গা থেকে এরকম চেনাশোনা বেরিয়ে যায়, একই রকম দেখতে, হুবহু দেখতে, চমকে যাওয়ার মতো। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের এই আড্ডা নিয়ে, শুনতে থাকুন এভাবেই আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমে গান মুসাফির সৌভিকের সঙ্গে। এখন ইয়েস গান।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার।

তোমায় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

গুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম কয়েকটা গানের পর, আমায় দেখছে কেন আড্ডা নিয়ে আমি সৌভিক, শুনছেন গান মুসাফির একটা অন্যরকম আড্ডা। তো এই আমায় দেখছে কেনর ব্যাপারে আরেকটা ব্যাপারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখার চোখ। মানুষের চোখ দিয়েই কিন্তু বোঝে যায় তার ভাবনাটা কিছুটা হলে কী দিকে পৌঁছচ্ছে। তাই চোখই বলে না মনে রায় না, সেক্ষেত্রে মানুষের যদি কোনো খারাপ ইঙ্গিত থাকে সেটাও কিন্তু মানুষের চোখ দিয়ে বোঝা যায়। এবং যারা সেটা বোঝেন, যাদের এই সিক্স সেন্স বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্ট্রং, তারা কিন্তু খুব সহজেই ব্যাপারটা ধরতে পারেন। আর যাদের সিক্স সেন্স একটু দুর্বল, তাদের কিন্তু ব্যাপারটা বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে যায়। তাই এই সিক্স সেন্সটাকে আমাদের সজাগ রাখতে হবে, বিশেষ করে অবশ্যই কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য। তাই আমাদের বুঝে নেওয়ার শক্তিটাকে একটু বাড়াতে হবে এবং দেখার চোখটাকে আরও স্ট্রং করতে হবে, মানে আরও গভীরে যেতে হবে। এই গভীরে গেলেই কিন্তু মানুষটাকে বোঝা যাবে। এবং অবশ্যই সর্বক্ষেত্রেই একটা কথা বলার, কথা বলতে হবে। কথা না বললে কিন্তু অনেক কথাই বোঝা যায় না। তাই মানুষের সঙ্গে যত আপনি কথা বলবেন তত সহজেই কিন্তু বুঝতে পারবেন মানুষটা কেমন, কতটা মানুষটাকে প্রায়োরিটি দেওয়া যায়, কতটা গভীরে মানুষটার সঙ্গে যাওয়া যায়। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কিন্তু এখন আমরা গানের গভীরে ঢুকে যাই। কোথাও যাবেন না, জোরে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে গান মুসাফিরে চলছে আমাকে দেখছে কেন। তো অনেকেই আমরা আছি যাদের মনটা কিন্তু খুব স্ট্রং এবং কিছুতেই ওই প্রেমে পড়ার ব্যাপারে ভীষণভাবেই নাড়াচ্ছে, তো ভীষণ স্ট্রং রেখে দেওয়া দেখছে। দেখুক দেখুক দেখুক, যতই দেখো ভাই আমি কিন্তু তোমার প্রেমে পড়ছি না, ব্যাপারটা ক্রমশ যত চলছে যে থাকছে, তারপরে কিন্তু হঠাৎ করেই এমন একটা দিন এলো যেদিন আপনি না বুঝেই প্রেমে পড়ে গেলেন। না, এতদিন যখন হয়ে গেল এইভাবেই যখন সে প্রতিদিন আমাকে বাসে, একই বাসে আমরা যাচ্ছি, একই বাসের একই সিটে রোজই বসছি, আর সেও তার বিপরীতের সেই বাসের সেই সিটটায় রোজ বসছে, একইভাবে দেখছে কিন্তু কিন্তু বলছে না, আজকে সত্যিই কীরকম একটা অদ্ভুত লাগছে। এবং হঠাৎ করে এমন যদি হয় সেই দিন, কোনো একদিন এতটা স্ট্রং থাকার পরে একদিন ওই বাসটার জায়গায় ওই সিটে সেই মানুষটার দেখা পাওয়া গেল না, তখন একটা জিনিস কিন্তু মনের মধ্যে গুমড়ে ওঠে, আজ যেন কি একটা মিস করছি। সত্যি তো আজ তো আমাকে দেখছে না, সেই মানুষটা দেখছে না, কিন্তু অদৃশ্যভাবে সে কি দেখছে? মনে মনে এটাও বলার থাকে, আমাকে দেখছে কেন? তাহলে কি হ্যাঁ, এই অদৃশ্য ব্যাপারটাই কিন্তু প্রেম হয়ে ওঠে, এর পরের দিনের জন্য উৎকণ্ঠা বেড়ে যায় এবং অপেক্ষাটা চূড়ান্ত জায়গায় পৌঁছয়, এবং তারপরেই বলতে বাধ্যই হয় নামার পর, আপনি আমাকে দেখেন কেন বলুন তো রোজ, যখন অপর প্রান্ত থেকে ভালোবাসি কথাটা আসে তখনই কোথাও যেন হেরে যেতে ইচ্ছে করে, আর তখনই বলতে ইচ্ছে করে দেখবেন, রোজ দেখবেন, এভাবেই দেখবেন। আমাদের আড্ডা আছে পর্যন্তই, তো সত্যিই একটা মধুর এরকম মুহূর্তই আমাকে দেখছে কেনর ব্যাপারের মধ্যে কিন্তু একটা গভীর সুন্দর রহস্য লুকিয়ে থাকে। থাকুক, এভাবেই প্রেম বেঁচে থাকুক, আগামীর পর আগামী, বছরের পর বছর। তো কেমন লাগলো আজকের এই আড্ডা? 4474-3965712 তে অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। আজকের জন্য

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরবো ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

সারাদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভাড়ের এক কাপ চা পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয় তো আমাদের এই মাটির ভাড়ের

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। প্রথম

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরু।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভবও হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি, এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে, যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেচ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নি পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Gila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot, search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: কাটে যদি রাত গুলো।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যেই বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনো বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি। আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে। আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সবকিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। আর সেই জন্যই রহস্য আরো ঘনীভূত হয়েছে। আর সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্নে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানেই ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই ভাত ঘুম, বাঙালি মানেই ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানেই ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানেই মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তো বেশ তো বেশ তো।
1: হাই, আমি কোয়েল মুলেকা আর আপনারা শুনছেন রেডিও বাংলা নেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।